দাসান সাফাইয়ান্তে সিনা প্রোগ্রাম পিন পুনার মিডিয়াম ওয়েকা দিও আকাশবাণী কার্গিলিন মিডিয়াম ওয়ে 1584 কিলোহার্স, মিডিয়াম ওয়ে 684 কিলোহার্স, এফএম সাওয়া শহরে 1 মেগাহার্স ওর মোবাইল অ্যাপস নিউজ জোন আইআর পর ইয়া আকাশবাণী কার্গিল কে আওয়াজ হে। সামিন সপের কে 3 বজে হওয়া চাহতে হ্যায়, সামিন আব সে লেকার 4 বজে তক হাম আকাশবাণী দিল্লি সে উর্দু সার্ভিস কে প্রোগ্রাম রিলে করেঙ্গে, রিলে কা থোড়ি দের ইন্তজার কিজিয়ে।